0: সে চাঙ্গুটু খেলে।
1: নেপাল ভাষায় ন্যায় পুষে চৌ মেতা
2: সুথেয়া 6:30 থেকে 7 বাজে তক স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।
3: নমস্কার আর হার্দিক স্বাগত ছ, তাই শুনে হইছ কিপস 98.3 এফএম।
4: হাজুর নমস্তে আর স্বাগত ছ, ইয়ো কিপস এফএম 98.3।
5: সুজল বাপ নমস্কার, কিপস 98.3 এফএম,
6: ইয়ো হো কিপস 98.3 এফএম, তপাই সঙ্গকো সহযাত্রা।
7: FM 98.3 MHz presents Keep